0: You may be pleased, sir, to administer the oath of office and the oath of secrecy to the Chief Minister designate as invited and presented.
1: Moi, Sri Himanta Biswa Sarma. ঈশ্বরের নামত শপথ লও যে বিধির দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি মই প্রকৃত বিশ্বাস আর আনুগত্য পোষণ করি। মই ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতা অক্ষুণ্ণ রাখিম। মই অসমৰ মুখ্যমন্ত্রী হিসাবে মোৰ কর্তব্য বিশ্বস্ততাৰে আৰু শুদ্ধ অন্তঃকৰণেৰে সম্পাদন কৰিম আৰু মই ভয় বা পক্ষপাত অনুৰাগ বা বিদ্বেষ নোহোৱাকৈ সংবিধান আৰু আইন অনুসাৰে সকলো শ্ৰেণীৰ লোকৰ প্ৰতি ন্যায় আচৰণ কৰিম।
2: মই
1: শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বরের নামত শপথ লও যে মই অসমৰ মুখ্যমন্ত্রী হিসাবে মোৰ কর্তব্যৰ যথাযথ সম্পাদনৰ বাবে আবশ্যক হোৱাৰ বাহিৰে মই এনে বিষয় যি অসমৰ মুখ্যমন্ত্রী হিসাবে মোৰ বিবেচনাৰ বাবে অনা হব বা মোৰ জ্ঞাত হব তেনে বিষয় মই কোনো ব্যক্তি বা ব্যক্তি সকলের ওচৰত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবগত বা প্রকাশ নকৰিম।